মুখ রকন ভেট ভোকি মুখ রকন ভেট ভোকি উলে উল্লাই হচ্ছায়ো উলে উল্লাই হচ্ছায়ো উলে উল্লাই হচ্ছায়ো উলে উল্লাই হচ্ছায়ো হচ্ছায়ো হচ্ছায়ো হচ্ছায়ো হচ্ছায়ো উলে উল্লাই হচ্ছায়ো উলে উল্লাই হচ্ছায়ো মুখ রকন ভেট ভোকি মুখ রকন ভেট ভোকি উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ